0: যত জানলে অগাড়িতে মাসই বতায় দে বেগলাই নাম ভয়ে রাধা পরা পথি শ্রী ব্যাস ভিন্ন সতাইশ সতাইশ অগি বৈশাখে অঠাইশ একাই বেদ থিও অগাড়ি পড়ানে থিয়ে না কে পানি হুন না ব্রহ্ম অল্প বুদ্ধি পাথি কাই পড়ুন কসর ভনে তিমাতি করুণা গরে রাজা সালে এক বেদ দেখে আনি চারাই বেদহরো বনাই দিনু বহলা সজেল ভনে এই সম্পূর্ণ পুরানা ব্যাসা মনিলে যোবনাই দিয়ে ছোড়া শ্রী সুখদেবলে অনি পাচে সম্পূর্ণ জানলে মাইলে শ্রী সুখদেব দেখি পাইলে সম্পূর্ণ জানলে যত জানলে অগাড়ি তিনি মাসই বতায় দিয়ে বাবা শ্রী হরিনাম সমজান ভনে ছোর ভয়ে গর্লা কাজ ক্রিয়া পছাড়ি উছালে আপ মরে গয় গয়ে আপনো বংশ রয় ক্রিয়া পানি ভয় কেতে রয়ে লোকমা পানি পিণ্ড চলো উতারা ভয় স্বর্গাদি কয় ভগমা সংসারী ভয়ে জন্মিয়ে পথে যতলে বংশে ভয় তেসো সংখ্যা ওহান কাহাত জন্ম ব্যর্থ গয় কষ্টহৃত শীতলে সুপুত্রামা পানি পাইডাই গরংলায় অব বন্দই ব্যাস গয়ে সমেরু গিরিমা ওহা পুগে হয় যব বিনা তিখে কুমার বয়ে কাজ ভর্মচারে থিয়ে নারদজি উষাই বখত মাই অগাড়ে ভয়ে শোধে চিত্ত বিকার বকি না ভনীতি ব্যাস লায় অনি শোধে চিত্ত বিকার বকি না ভনীতি ব্যাস লাই অনি পূজা নারদ কো গরে রাতি নালে বন্ধা ভয়ে পনে এ সর্বত রেখে মলাই অবতাশা ভয় পুত্র কসলে খুশি ভয়ে দিনন্দ্র বারাধানী চাপুরায় হঞ্চয় পুত্র উপাদন কো নিমিত্ত আইলে কুন দেবতাই গান গর এসাই কারণলে বিকারে মা ভয় সে দে পাওয়াই বড় শ্রী ব্যাস কো প্রসন্ন শুনে রাহা ভন্দা ভয় নারদ ফেরি হে ব্যাস যো ইয় তিমিলে মলাই সোধিলে উনি ভক্তি ঠুলো লগাই কুন দেবতা ধ্যান গরম ভনের সোধেউ তিমিলে ভ্রমণ পারের এস নিমিত্ত ভঞ্চু পাইলে ভয়েকো শ্রী বিষ্ণুলে যথ আগি গরেকো
1: म मेरो घर गौरी शङ्कर गाउँपालिका वार्ड नम्बर 4 हो म मेरो नाम सीता उप्रेती हो राजा जङ्गलमा शिकार गर्दै एक्लै गएका थिए तिर्खाले जल खोजी खोजी बनामा हेरेर घुम्दै गए घाँस काट्नु भनेर गए कि भिरा माटीको खस्यो पातैमा जसको थियो लहना उसैको गहना सिन्दुर पर्यो माथैमा

পানি কে গন্ন ভাবেন তো পাবা ফের কো টেস্ট তো দেখা কো হালা দেখনো ভয়ো সারা ভস্ম চুর কই পানি বান্দা বন্ধ জিন্দা ছাইনান উতাপতে দেশলা রাজা কা সেই ভাই ছড়া পানি ভস্ম ভাই দেশলা রাজা গান্ধারি পানি জি সুরগারণ ভাই বসিও উতাপতে চাই অর্জুন ফরকে আর কে ভনা লাগু ভয় রাজা ইজি শীতলাই ভারে হে প্রভু সারা সার কেই পানি ছাইনা ইয়ারামা হরি দৈব কাটাই বারি নারায়ণ।

0: শকুন্তলালে নমান শঙ্কা দুর্গুণালে। তিনি ভগত রানীর পুত্র ইহুন
1: শ্রী নারায়ণ ব্রহ্ম কা চরণমা ভক্তি ধর্ম সর্বদা আপনো বৈদিক ধর্ম কর্ম কুলক আচার পালৌ সদা। ভন্ছন জন্মনুলাই সূতক মরেকালাই জুঠো ভনি জুঠো সূতক শাস্ত্রকা নিয়মলে হো বার্নু পর্নে পনি। গর্ভাশ্রবা ভয়ে তুহে উনি সময়নাসম্ম আমা কন যতি মাস উত্তি রোদ নছুনু আশোচ বার্নু ভন। পৈদা পুত্র ভয়ে তা বিশ দিনমা ছোরি ভয়ে চিসমা সুৎকেরী কন কার্য গর্ন অধিকার দেখিন্ছ শাস্ত্রাদিমা। আমা সৌতিনে মাতুলে জব সচৈল অস্নান গর্ছন অনি ছোয়ে দোষ হুদৈন নাল রহদৈ সুৎকেরীলাই পনি। নান্দি শ্রাদ্ধ র জাত কর্ম গর্ণু দানাদি হেরু দিনু নাল ছেদনকো সসোর ঘড়িকো অবধি বিচারি লিনু। কর্মই মাত্র নগর্নু সূতক বিষয়ে পর্দৈন ছান্নু অরু মালা চন্দন ঢোগ ভেটি কপড়া খানে পিনে চিজহরু। ছৈটৌকা দিন পূজনাদি শিশুকো নিম্ত এটি সমজমা দোষী কই হুঁদিন ব্রাহ্মণ পিতা আলিনে দিনে ধর্মমা। পুস্তা সাত সাত শ্রাব গরি ও একাইশ পুস্তা তক পয়লা সাত সপিঞ্জি ভাই বুঝনু দোসরো সমান ও দক। তেসরো সাত সগোত্রী জানু সবমা তিন দিন একই দিন জুঠো সূতক বার্নু এই ক্রমলে রাম রাম অরুমা ভন।
2: শিবলিঙ্গেশ্বর মহাদেব মন্দির দর্শন গরম পুণ্য কমাও।
3: দোলাখাকো মেলুং গাউঁপালিকা ওড়া নম্বর এক পৌবটীকো ডুবাটে পার্টি নজিকাই রহেকো শ্রী শিবলিঙ্গেশ্বর মহাদেবকো মন্দির পরিসরমা রহনুভাইকা চৌথো ভৈরুঙ্গী অম্বিকা ভগবতী হনুমান ভৈরব দুর্গা গণেশ ভীমসেন মহারাজ ভগবান বুদ্ধ এমারাজ নীলকণ্ঠ র নারায়ণ ভগবানকো একই ঠাউমা দর্শন গর্ন পাইনে জানকারী গরাইন্ছ।
2: শিবলিঙ্গেশ্বর মহাদেব পরিসরমা রহেকো সাত ধারামা নুহাएर পূজাপাঠ গর্নালে মনলে চিতাएको ইচ্ছা পুরা হুনে জীবনমা সুখ শান্তি সমৃদ্ধি র সকারাত্মক ঊর্জা প্রাপ্ত হোস ভন্নে ধার্মিক জনবিশ্বাস রই আएको छ।
3: এস মন্দিরমা পূজাপাঠ রুদ্রী চণ্ডী বেদ লগাউনু ভাইমা মনলে চিতাएको কুরা পুরা হুনে ধার্মিক বিশ্বাস রই আएको छ। ৩৩ কোটি দেবী দেবতাকো সমেত দর্শন গর্ন পাইন্ছ।
2: साथै उक्त मन्दिर परिसरमा 15 रोपनी जग्गा रहेकोले मन्दिरको संरक्षण सहित जग्गा प्रयोग गर्न चाहने इच्छुक दम्पतिले सम्पर्क गर्न सक्नुहुनेछ। थप जानकारीको लागि सम्पर्क नम्बर 9848584030।
3: अध्यक्ष वासुदेव नेउपाने सचिव राम बहादुर खड्का कोषाध्यक्ष सीता पाण्डे शिवलिङ्गेश्वर मन्दिर व्यवस्थापन समिति मेलुङ गाउँपालिका वडा नम्बर एक पौवटी जग्गादाता नारायण प्रसाद शिवाकोटी लगायत शिवलिङ्गेश्वर मन्दिर व्यवस्थापन समिति परिवार मेलुङ गाउँपालिका वडा नम्बर एक पौवटी डुबाटे पार्टी दुलखा।
2: हिन्दू धर्मावलम्बी महिलाहरूको महान पर्व हरितालिका तीजको दिन मन्दिर परिसरमा पञ्चेबाजा सहितको तीज विशेष कार्यक्रमको आयोजना गरिएको हुँदा यहाँहरूको गरिमामय उपस्थितिको लागि पनि हार्दिक अनुरोध गर्दछौ।
4: कति बिग्रेको हो?
5: होइन साइला दाई, के बिग्रियो? खटङटङ पार्दै हुनुहुन्छ त।
4: हेर न भाइ, यो लुगा सिलाउने मिसिन बिग्रियो त, खोइ कामै गरिराखेको छैन भनेको।